0: জয়পুর রেডিও, আপনার আওয়াজ, আপনার পরিচয়। শুনতে থাকুন বন্ধুগণ জয়পুর রেডিও।
1: আপনি আওয়াজ কা জাদু কেসে রহে খুদ পর কাবু। জয়পুর রেডিও আপনি পহচান।